মাত পিতা পাই সুত বন্ধত আর কোন গ্রহ কি না রহাও তন তে প্রাণ হোত জব নিহারে তের কো প্রেত পুকার আদ ধরি কো নে রাখে করতে দেখ নিকার মৃগ তৃষ্ণা জো জগ রচনা যে দেখো হৃদয় বিচার কহো নানক পদ রাম নাম নিত যাতে হোত উদার দেবদারি মে।